ফুলে সোতে দারা সেও লগাই তমা পন্থ শুনেও মিলন্ত জাম ত্রাস মিটাই অরদাস পাঠ কীরত কি গুর রাম দাস রাখো সরলাই অরদাস পাঠ।